0: দারা কোঠে কি কেলাই গরছেও ছেকে কেলাই গরছেও ছেকে ছাতি মা সময় কথাতো
1: খানি দান।

0: উখলে কামুলা পাখারে কাছানা খাই না আলো মিছনালাই
1: মনিকা
0: মিলে না রাজা হাই কে বলে এ লরি না এরা ডিগ্রি লাগায়

0: নিদ্রনারায়ণ হিটি বাইর পরখাল পেটি মজুরাই বাস বাসু বাস মাই সরাই পুকুর
1: নবে বর্ষ মাত্র
0: সরবার।

সেই না জ্ঞানী তেত্র বড় পানে জোতা মাতাই কোসে কদম কো ছায়া খবর সোচেও মায়া

ভারত কো ফিরি তিমি আমি মিলি কাজানি তা কাজানি মানা না মানা বালাই মেরো পানা কাজানি